শেষের কথাচিত্র লাভ ইন টোকিও, শিল্পী লতা মঙ্গেশকর, গীতিকার শৈলেন্দ্র, সঙ্গীত শঙ্কর জয়কিষণ।

কথাচিত্র অনামিকা, কণ্ঠশিল্পী কিশোর কুমার, গীতিকার মজনু সুলতানপুরী, সঙ্গীত রাহুল দেব বর্মণ।

দেঘণ্টা শিল্পী সুরেশ ওয়াড়েকর ও আশা ভোসলে, কথাচিত্র ইমানদার, গীতিকার প্রকাশ মেহরা, সঙ্গীত কল্যাণজী আনন্দজী।

1.9 MHz যোগে। তা সহিত প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ ও www.prasarbharati.gov.in র লাইভ রেডিও ট্যাপ্রে মধ্য কার্যক্রম এক সময়ের প্রচারিত হেউছি। বর্তমান প্রচার করুছু ভারত সরকারঙ্কর

0: জোহার হো দাদা।
1: জোহার জোহার ভাই, পবিত্র ভাই।
0: দাদা
1: কয়েছন যে নেই গে, বাপর মরণ পুয়ার দশার ঘরে করিছি ডমনি বসা, কার্য ধরসি কি ফুলমাল দেই যাইসি, মতে লাগলা শুল বিছা নি বল। ইহাদে জিন্দা রদরদি আর হউছে ভাই, ঘমক ভিতরে এতকি রদরদি ভিতরে
0: দাদা,
1: ফের যদি লাইন পলেই গলা পয়লে জীবনটা যেতকি ছটপট হেসি যে ইয়াড়ে হেমি কি সিয়াড়ে হেমি,
0: সত কথা,
1: শুল বিষা লাগি যা ভাই, শুল প্রকার যে বিষ নেই বলছন কাহ
0: দাদা,
1: ইটা বি হচ্ছে গোটে বিষ। আর ই সময় আগে দেখ এন্তা প্রভাব রহুছে,
0: সত কথা দাদা,
1: ঘরে রহি নেই পার, ভটাগে বাহারি করি বি খরাতি রহি নেই পার, গহদা ভিতরে ঘাঁটি হয়ে যাবার হউছে ভাই, যাইসি হলে বৈঠকি আড়ু কিন্দ্রি কুন্দ্রা করি আমি ভাই।
0: ঋতুর নিয়ম কে নেই করি,
1: হ্যাঁ এটা তো কথা যে ভাই, ইহাদে খত খার হলা জন পাচল সলখা সুলকি এটা নিহাতি করমা,
0: যে দাদা যেন মানে পড়িয়া পকাইছন বাড়ি মনকু,
1: হ্যাঁ হ্যাঁ
0: ই যেন উড়ু পান টিকি টিকে পাইবু আনি দিছে কে,
1: হ্যাঁ
0: তো বতরে বতরে টিকে কাছে দুই কাছ লেখা করে দিয়ে করি নি কে,
1: হ্যাঁ তো নিহাতি হিসাবে খতখার করবার কথা। আর গোটে মুখ্য কথা রহুছে ভাই, এই সময় আগে বিহন পাচ যে কেন জমিরে কেন ধান করমা, এটা গোটে মুখ্য কথা ভাই,
0: নি কহেছন কেন দাদা, হো বুঝি বিচারি কাম কলে প্রমাদ
1: ন পড়ই, দেখ ভাই আট জমির লাগি অলগা কিসম, তা বাহাল জমির লাগি অলগা কিসম, বলে সবুবেলে চাষী ভাই ধ্যান রাখবে যে জায়গায় সরক আসরি জমি, যে কেতে দিন তক মোর জমিরে পানি রহি পারবে, গুটে গুটে ধানরে পবিত্র ভাই ধান মরুছে, পান আর গুটে পাই যাইতিলে মোর ধান বঢ়িয়া হইতিতা, সেটা নেই কহবার ঠানু ই সময় আগে সলকাবারটা হচ্ছে মুখ্য,
0: বলে মূলু টিকে সচেতন নেই হলে
1: হ্যাঁ
0: ই সব অসুবিধা মানে ভোগবারে পড়বা,
1: হ্যাঁ যে কথা যেতে বলে পড়লা ন
0: দাদা,
1: মানে কেন জমিরে কেন কিসম লগামার, কেন্তাগিরি প্রস্তুতি করমা, আর দরকার দেখিকিরি খত খার লাগি মাট কেন্তাগিরি প্রস্তুতি,
0: বলে এই বাবদ কে নেকরি কাহার সঙ্গে টিকে গুতা উচার হাতা গে,
1: দেখো আমার বিশেষজ্ঞ আজ্ঞা মানে অছন
0: ভাই,
1: আর জন আজ্ঞা কর সঙ্গে আজ্ঞা হচ্ছেন সুধাংশু সাহু, আজ্ঞা উপকৃষি অধিকারী হিসাবে ব্লক স্তরের আজ্ঞা কাম করুলে, তাকে যে কথা হয়েছে সে কথা মানে টিকে শুন ভাই,
0: আরম্ভ করো দাদা,
1: হ্যাঁ ঠিক, জোহার আজ্ঞা, আমার বৈঠকির কথা সবুবেলে চাষ উপরে আধারিত, আর চাষী ভাই আজ্ঞা যেতবে বর্ষা আসিগলে কি তার আগুরু কাণা কাণা করমা বলে কেতে না কেতে ভাবনা করিছ, প্রকৃতরে আজ্ঞা বর্ষা রে যে আমার খরিফ ধান রাগি এবনু আমি কেন কেন উপরে ধ্যান দেগির প্রস্তুতি হবার কথা আজ্ঞা,
2: তো এবে আমার যে জায়গায় ডালুয়া ধান মানে আছে, ডালুয়া ধান প্রায় কেতে জায়গায় কটিগলাম না, কেতে জায়গায় কাটবার অবস্থায় আছে
1: আজ্ঞা,
2: কেতে জায়গায় শুখা জমিরে
1: আজ্ঞা,
2: তো আমার সেই জায়গা গুড়া করে মাটি পরীক্ষা করে নেলে
1: আজ্ঞা
2: মাটির স্বাস্থ্য অবস্থা আমি যাঞ্চ করে পারমা
1: আজ্ঞা,
2: কেতে গোটে থর হেলথ কার্ড হেলা পরে সেটা তিন বর্ষ যায় ভ্যালিড
1: আজ্ঞা,
2: আমি আমার মাটির কেন কেন উপাদান আছে কেনটা বেশি আছে কেনটা কম আছে
1: আজ্ঞা,
2: সেই হিসাবে আমি বর্ষা পূর্বরু মাটির নমুনা পরীক্ষা করি
1: আজ্ঞা,
2: আমার যে কৃষি কর্মচারী অছেন গ্রাম পঞ্চায়েত স্তরের
1: আজ্ঞা,
2: তাঁকে দিয়েদেলে সেমানে তাঁকর আমার জেলা স্তরের যে পরীক্ষাগার আছে মৃত্তিকা পরীক্ষাগার
1: আজ্ঞা,
2: সে জায়গাকে সেমানে পঠাবে, সেটা দেলা পরে
1: আজ্ঞা
2: আপনার রিপোর্ট আসবা
1: আজ্ঞা,
2: আর কেন কেন ফসল যে সে চাষী চয়েস দেখবে
1: আজ্ঞা,
2: সে অনুসারে সেই ফসলর তাঁকর খাদ্য সারর ডোজটা বাহার
1: আজ্ঞা, এই না আর গোটে কথা দিচ্ছি যে ধরুন যে মানে আগ

0: ট্রিপ যা খত দেলে জমির তা মানে ঠিক রহবা আজ্ঞা
1: হ্যাঁ একর কু সে যদি
0: আজ্ঞা
1: জমি যদি আছে হলা বল্লভ গাড়ি যদি সে পাঁচ গাড়ি যদি দেই পারুছে
0: আজ্ঞা
1: তাহলে ভালো আর যদি নাই তাহলে আমার সবুজ সার উঠে আসছে ধনিচা একর কু আটকে কি বুনি দেলে তার সেটাকে 40-45 দিন ভিতরে মাটি মিশাই দেলে সেটা সবুজ খত হয়ে যাওয়া ইউরিয়া পরিমাণটা কমি যা টিকে একর কে পাখাপাখি অধা বস্তা ইউরিয়া কম লাগবা সে গুড়াক
0: আজ্ঞা
1: আর তার সঙ্গে মাটির বি উর্বরতা বজায় রাখবা।

0: অছে, আর
1: হ্যাঁ
0: এটার উপরে আমি নির্ভর করছো আজ্ঞা আমার জীবন জীবিকা। আইন
1: আর গোটে কথা, টোল তেল কাঁ কাঁ কামরে বেশি লাগছে আজ্ঞা?
0: সবু খাবার তো পিঠা খজা জান জান এরু জেড সবু করছো। আজকাল দিনে বাজার কে রাসায়নিক কেমিক্যাল মিশা তেল মানে আসু যায় না।
1: হ্যাঁ
0: আমার
1: হ্যাঁ
0: পূর্ব পুরুষ তো নাই জানি তে এই তেল সবু
1: হ্যাঁ
0: কি
1: হ্যাঁ
0: দিছাই যদি বড়ি যদি মাখি যো
1: আজ্ঞা আজ্ঞা
0: গারে ঘনা আছে মিল দ্বারা আটকে যাও সুবিধা হল না। তাকে দালকে পিছে দিলে টিকে দানা বলিয়া ছোট ছোট করে গুণ হয়ে করত গুণ বলিয়া তারপরে আগে গোটে কপড়া মাধ্যম কি আমার এলা অখা বস্তা যে প্লাস্টিক রাসুছে রকম থাক থাক করে রখলা পরে ঘনাকে পেরা দেল গলা যে আমার জেক যেনটা চেপে আছি আর তলকে দবাছি উপর গেছি তেলটা বাড়তে আগে।
1: বহুত বনিয়া সুন্দর কথা কইলে। বাকি গুটে কথা আজ্ঞা, মহুল যেন জায়গায় হচ্ছে সরকার সেটা ফের ঘিনছন, বিক্রি বটা রয়েছে বলে
0: এটা গোটে বড় সমস্যা হচ্ছে আমার অঞ্চল লাগি যে
1: হ্যাঁ
0: প্রাকৃতিক জিনিস যে চার মহুল টোল যাহাকে যাবে এলা ইটার কিছু মোটা উপরে যদি সরকার থেকে ধ্যান দিতে যে উপকৃত দিতে ইতির লাগি বহুত ক্ষতি সহবার কে পড়ছে আজ্ঞা। ইতি ব্যাপারী মালে মালেছন দলাল মালে মালেছন কিন্তু যে পরিশ্রম করুছে নিজের ক্ষেত খোলানো যার জঙ্গল নু সংগ্রহ করি গিরা যে আমি প্রকৃত মূল্য না পাই পারবার এই দুটার উপরে যদি সরকার কিছু গোটে পদক্ষেপ নেতে
1: আজ্ঞা
0: টিকে লোক বহুত উপকৃত হেতে।
1: কিন্তু দেখুন আজ্ঞা, মানে টোল হেলা মহুল হেলা এটা যেন আমার গাঁ গহলি রে ঝাড়পটিয়া তলিয়া অঞ্চলের লোক যেন সংগ্রহ করুছেন ঠিক মূল্য নেই পাই পারবার, আর শাগ মূলা দররে বিকুছন বলুন।
0: হ্যাঁ আজ্ঞা আজ্ঞা,
1: যে আর গোটে কথা আজ্ঞা, এই চাষবাস ভিতরে জীবনযাপন ভিতরে আপনকর এটা যেনটা আসুছে আগকে আমি প্রস্তুতি হেমা বলিকি কানা কানা প্রস্তুতি এলে ন চাষর লাগে আজ্ঞা?
0: দেখুন আজ্ঞা, খোদ খোলা তো জুতি করে রখলু না ভাল উন্নত কিসম ধান কেন কিসম মানে বাহারু যে আদে কোম্পানি মানে অনেক ভ্যারাইটি বাহার করুছন চিন্তা করি কম কম খরচাতি পচার লাভ কেন্দা করি পেমা ই আশারে সমস্ত অছু আজ্ঞা।
1: যে আজ্ঞা আগর আর সে দেশি ধান আর এবর জেনি নয়া বাহারু যে ধান এটা মানে আগর ধান মানে আপন মানে করুছন কিনে আজ্ঞা মিলুছে কিনে? আর সে ধান ঠিক থিলা কি ইটা ভল আছে আজ্ঞা?
0: না ইটা বি ভল আছে আজ্ঞা, সেতবেলে তো কম আদায় হতলা এতকি যে বিনা সার রাসায়নিক রে সেটা হতলা ইয়াতে দিকে সার রাসায়নিক লাগুছে তার চার গুণা অধিকা মিলুছে আজ্ঞা।
1: যে আজ্ঞা চাষ রে ঠিক এবে চাষি দুই পয়সা পাইকিরি ভল পুষৌছে কিনে?
0: পুষৌছে আজ্ঞা, কিন্তু তার বিক্রি বটার অসুবিধা কে যদি সরকার টিকে ধ্যান দিতে লোক প্রকৃত মূল্যটা পেতে আর উৎসাহী দেখি আউ টিকে চাষ করবার কে মন বলটা বড়তা
1: আজ্ঞা। বহুত কথা চাষ বাস র জীবন জীবিকা উপরে কহিলে। বাকি আজ্ঞা ঘরে কে কে অছন আজ্ঞা?
0: ঘরে মোর মা বাবা অছন আজ্ঞা, মোর স্ত্রী অছে, মুই অছে, মোর দাদা অছন, মোর ভাউজ অছন, মোর ঝিয়ারি পুত্রা জুড়ে অছন।
1: আচ্ছা, আপন বিয়া বই এলেন আজ্ঞা?
0: হ্যাঁ আজ্ঞা, হ্যাঁ মেরেজ পার্সন বিয়া বর্তমানে চাষ বাস করি চালুছ আজ্ঞা।
1: আজ্ঞা পড়া পড়ি কে সব কেতে দূরে ছাড়লে আর চাষ কে আসলে কি ফের আগকে কিছু বদলি করি দুসরা কাম করবার ইচ্ছা আছে?
0: না আজ্ঞা, মই যত পড়া পড়ি না কই প্লাস টু টে করিছে তো স্থিতি পরিস্থিতি লে পাট সাট পড়ি না পাললি বলে দেশ বিদেশ বাহার কে বি যে কাম করলি আর আসি গারে গারে চাষ বাস করি অছু আজ্ঞা।

0: social elements. The ministry said that such incidents has been taken up seriously and the Railway Protection Force is actively probing them. The government today reassured that India has sufficient supplies of crude, petrol, diesel, natural gas and LPG. Addressing an inter-ministerial briefing in New Delhi on the West Asia situation, Joint Secretary in the Ministry of Petroleum and Natural Gas, Sujata Sharma said that refineries are operating at optimum capacity to meet the demand. Ms. Sharma said steps are being taken to ensure availability across all petrol pumps. Supply of LPG for cooking purposes is stable and in the last 3 days, delivery of 1 crore 34 lakh domestic LPG cylinders has been made while the supply of commercial LPG remained 1 lakh 32,000 tons since 1st of this month. India Meteorological Department IMD has issued a red alert for heat wave to severe heat wave conditions over Uttar Pradesh, Madhya Pradesh and Vidarbha for tomorrow and it will continue this week. Similar conditions are likely to prevail over Delhi, Haryana, Chhattisgarh and coastal Andhra Pradesh. In the Malaysia Masters Super Badminton, India's Ashmita Chaliha advanced to the women's singles quarterfinals in Kuala Lumpur today. She will next face 8th seed line Hoymar Kjelsvik of Denmark. And that is the end of this news bulletin.
1: Akashwani Bolangir Srotabandhu Cholito Prasaranaku Eithi Sesho Kariba Purbaru Koirakuchu Agamikali Amaro Prato Adhibeshana Karyakrama Samparkare আগামীকাল আমার অধিবেশন আরম্ভ করবু সকাল পাঁচটা বাজি তেপন মিনিট্রে সকাল ছটা পাঁচ মিনিট্রে প্রচার করবু আরাধনা কার্যক্রমে কতটি ভক্তি সঙ্গীত আমেশ সকাল ছটা তিরিশ মিনিট আগামীকাল এতে রয়েছে সুশ্রীতা সাহু সংক্ষিপ্ত আলোচনা পরিবেশক সুস্থ রাখা কিপরি অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 457তম ভাগ প্রচার করবু সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট্রে সাতটা বাজি পঁচিশ মিনিট ওড়িয়া ভক্তি গীত চাষরহাল কার্যক্রম রকিছু সকাল সাতটা বাজি পঁয়ত্রিশ মিনিট্রে আগামীকাল এতে রয়েছে খরাদিনে সূর্যমুখী এবং অন্যান্য চাষ সম্পর্কে গোস্বামী তুলসী দাসকৃত ভক্তি সঙ্গীত ধারাবাহিক শ্রী রামচরিত মানস প্রচার করবু সাতটা চাশ মিনিট্রে সকাল সাতটা পচাশ মিনিট্রে হিন্দি ভজন ওড়িয়া কথাচিত্র গীত প্রচার করবু সকাল আটটা বাজি তিরিশ মিনিট্রে সকাল আটটা পঁয়চাশ মিনিট প্রচার করবু হিন্দি কথাচিত্র গীত সকাল নটার বিবিধ ভারতী কার্যক্রম ইয়ে শ্রোতাবন্ধু আগামীকাল আমার প্রাত অধিবেশন কার্যক্রম সম্পর্কে সময় বর্তমান রাতে এগারোটা বাজি এগারো মিনিট এসহ এইটি শেষ করুছু চলিত প্রসারণকু আগামীকাল পুঁি আমার প্রসারণ আরম্ভ করবু সকাল পাঁচটা তেপন মিনিট্রে তাহলে শ্রোতাবন্ধু আজপাই বিদায় দিও শুভরাত্রি জয় হিন্দ।